অতিথি দিশা রয়, আঠ ধরিব শ্রুতি ডেকায়, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। দিনের 12:15 মূল সঙ্গীত যাত্রা অনুষ্ঠান গুণেন্দ্রনাথ ওজার সুতরাং হওয়া সাক্ষাৎকার দ্বিতীয় ভাগ, সাক্ষাৎ গ্রহণ অশোক ভট্টাচার্যর। আজি দিনের 1:10 আর সন্ধ্যা 7:45 খগেন মহন্তর কণ্ঠর আধুনিক গীত। দিনের 1:20 প্রাসঙ্গিক, 1:30 বাদ্য সঙ্গীতের অনুষ্ঠান জয়হরি দাসর পরিচালনায় সুর সমলয়। 1:50 ডম্বরুধর পাঠকর কণ্ঠর লোকগীত। আঢ়ৈ বজাত পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 3:05 আধুনিক গীত। 3:15 নেপালী অনুষ্ঠান। 3:45 কার্বি অনুষ্ঠান। 4:30 বড়ো অনুষ্ঠান। সন্ধ্যা 5:55 আর 7:05 বৃন্দগান। 6:10 কৃষিজগত অনুষ্ঠান উদ্যান শস্যের জড়িয়ে মহিলার স্বনির্জনের সম্ভাবনা, এই বিষয়ে এটি আলোচনায় ভাগ লোব ডক্টর নাসিমা ফারহানা আলী আর ডক্টর অমৃতা খাউন্ডে। আঠ ধরব ভাস্কর জ্যোতি আচার্যই, প্রযোজনা উৎপল বরার। 6:40 চন্দ্রিমা চক্রবর্তী কণ্ঠর ভজন। 7:20 আকো শুনোয়া হক। 7:30 ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা 2026 চমু বাতরি দিল্লী কেন্দ্রের রিলে করে শুনোয়া হব। 7:32 পূবালীর সুর অনুষ্ঠান দিনরাম রাভার কণ্ঠর রাভা গীত। নিশা 8:20 সুরের শরাই অনুষ্ঠানের শিল্পী ভাস্বতী ডেকা, প্রযোজনা ভাস্কর জ্যোতি গগৈ। 8:30 আধুনিক গীতর অনুষ্ঠান। 9:00 চিত্রগীত। 9:30 সাধক সুন্দরের অনুষ্ঠান বিশিষ্ট অভিনেত্রী জুড়ি শর্মার সঙ্গে হওয়া সাক্ষাৎকারের প্রথম খণ্ড, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। আর নিশা 10:00 এখনি সংগীতালেখ্য ডিব্রু চৈখোৱা রাষ্ট্রীয় উদ্যান, প্রযোজনা তপন দত্তর। অনুষ্ঠান পরিচিতি ইমানেই।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি মঙ্গলবার, 1433 ভাস্করাব্দর জেঠ মাহর, আজি 25 দিন, 2026 খ্রিস্টাব্দর জুন মাহর 9 তারিখ। পঞ্জিকার পরা পুয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর নবমী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:35, 14 সেকেন্ডত, আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 6:08, 33 সেকেন্ড।

0: প্রিয় শ্রোতা, যোগ চর্চা শিতানত আমার সৈতে এয়া যোগ প্রশিক্ষক রাহুল সরকাৰ।
1: আকাশবাণীর সকল শ্রোতালে মই আন্তরিক সম্ভাষণ জানালো। আজি এই বিশেষ খণ্ডত মই আপনার সঙ্গে যোগ বিজ্ঞানের এক অতি গুরুত্বপূর্ণ শোধন ক্রিয়া ভ্রমণধ্বতি বা কুঞ্জল ক্রিয়ার বিষয়ে আলোচনা করব ওলাইছো। এই ক্রিয়ার পদ্ধতি অনুসরি প্রথমে রাতেপা খালি পেটত 4-6 গিলাস কুহুমিয়া পানিত অল্প নিমখ মিহলাই লব। তারপর ডিপ স্কোয়াট পজিশনত একাদিক্রমে আর খরকি সেই পানিখিন ডিঙিলকে সম্পূর্ণক খাব, যাতে বমিভাব আহে। পানি খোৱাৰ লগে থিয় হৈ শরীরটি সম্মুখের পিনে অল্প হলাই বাঁ হাতে পেট সামান্য হেঁচি ধরব। এতিয়া সোঁহাতের তর্জনী আর মধ্যম আঙুলি দুটা জিভার শেষের অংশত লাহেক স্পর্শ করলে পাকস্থলীর সমগ্র পানিখিন বমির আকারে বাহির আহে। পানিখিন সম্পূর্ণরূপে ওলাই নোযালেকে এই প্রক্রিয়াটি করে থাকিব। ভ্রমণধ্বতির উপকারিতা অপরিসীম। ই পাকস্থলীত জমা হওয়া অতিরিক্ত এসিড নিষ্কাশন করে এসিডিটি, গ্যাস আর বদজমের সমস্যা চিরদিনের বাবে দূর করে। ইয়ার উপরও ই ডিঙি আর হাঁফর শ্বাসনলী পরিষ্কার করে, যার ফলত এজমা, ব্রঙ্কাইটিস আর সাইনাসের দরে কফজনিত রোগ আক্রান্ত লোকসকলক বিশেষভাবে উপকৃত করে। ই আমার পাচনতন্ত্র সক্রিয় করার ছালের উজ্জ্বলতা বৃদ্ধি করাত সহায় করে। যেহেতু ই এক শোধন ক্রিয়া, গতি সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, পেটর আলসার, হার্নিয়া আর অলপতে পেটর কোনো সার্জারি হওয়া ব্যক্তিয়ে এই ক্রিয়াটি করা সম্পূর্ণ নিষেধ।

0: পরিবেশন আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর, রূপালী লহর।
1: রূপালী লহরের আদরের শ্রোতা, আপনার নমস্কার। আজির রূপালী লহরত কুলবরুয়ায় কণ্ঠদান করা আর সঙ্গীত পরিচালনা করা সিনেমার কিছু গীত আপনাদের আগবাম। এই বিষয়ত হেমন্ত নাথর সহযোগত কথাংশ রচনা পূবালী ভাগবতীর।

0: শ্রীমতী মহিমাময়ী সিনেমার আটাইকেইটা গীত নির্মলপ্রভা বৰদলৈ লিখিছিল। গুরুত্বপূর্ণ যে গীতকেইটার প্রথম সুরহে হয়েছিল, কথাবিলাক সুরের উপর বহুয়াই দিয়া হয়েছিল। কুলবৰুৱা কিশোর কুমারের গীতর দ্বারা প্রভাবিত হয়েছিল। কিশোর কুমারের গীত শুনি শুনিয়েই কুলবৰুৱাই ইউরলেয়িং করবলে শিকিছিল। কৈশোৰত গোৱা প্রায়বোৰ গীততেই তেওঁ এই শৈলী ব্যবহার করেছিল।
1: নীল আকাশরে রূপালী পড়ি জিয়ারে দুখনি পাখি আল ফুলে উড়ি আহে লগতে তর

0: বৃহৎ কাপলা বিল আছে, অসমৰ বিখ্যাত বিল। গতিকে মই ঐতিহাসিক গাঁৱৰ পৰাই কৈছো লছিমা।
1: ঐতিহাসিক ঠাই তেন্তে।
0: হেল্ল'
1: হয়, আপুনি শুনিব বিচৰা গীতটো শুনাই দিওঁ নহয় জানো?
0: ধন্যবাদ
1: ধন্যবাদ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: আজি আমাৰ লাইভ ফোন ইন কল্পতর অনুষ্ঠানত ডিউটির মত আছিল আশাদীপা শইকীয়া, নিয়ন্ত্রণ কক্ষ ধীরাজ বৈশ্য, বিবেক শর্মা, শেখ আব্দুল্লা আহমেদ আর ইমরান হুসেন, ট্রান্সমিটারত বিপুল কলিতা আর মিতুল গগৈ, এফ এম ট্রান্সমিটারত আছিল আতিকুর রহমান, আর স্টুডিওত আছো মই গীতালী ভট্টাচার্য। আর প্রত্যেকটি গীত বজোয়ার ক্ষেত্র বিশেষভাবে সহায় করেছে ডিউটি রুমের পর গীতা সহরিয়া আর চুম্পি দেবী। আমি আমার পরবর্তী শ্রোতার সঙ্গে সংযোগ স্থাপন করছো। হ্যালো
4: হ্যালো
3: হ্যালো, কোরপা করেছে আপনি?
4: সাংবাদিক মহিউদ্দিন আহমেদ হাজরিকার ভগ্নী, আমি নেশা হাজরিকা জাগিরোডৰ পৰা কৈছো।
3: জাগিরোডৰ পৰা কৈছে, আপুনি কোনটো গীত শুনিব বিচাৰিছে?
4: মই ডক্টৰ ভূপেন হাজরিকা দেৱৰ গান এটি শুনিম বুলি ভাবিছো। কপিলি কপিলি আঙালি ছোৱালী মহিমা বুজাকে এই গীতটি শুনিম বুলি ভাবিছো বাইদেউ।
3: ইমান সুন্দৰকৈ গাইছে আপুনি গীতটি, শুনাম আমি আপোনাক গীতটি। আপনি অকলে অনুষ্ঠান শুনি আছে আমার?
4: না না, ওর লগত আছে, গোটেই পরিয়াল আছে, পরিয়ালে শুনি আছে। আমি আর রেডিও প্রেমিক, গোটেই ঘরখন আমার আজি ককার পরা রেডিও।
3: হয় হয়, ভাল লাগিছে আপনার লগত কথা পাতি। সুন্দরকে আপনি গীতটির প্রথম লাইনটু গাই দিছে, তেন্তে শুনাও আপনাকে আপনার ভাল লগা গীতটি, নহয় জানো? হ্যালো
4: বাইদেউ, মানে
3: কোকসন
4: শুনা পোৱা নাই, অলপ অলপ শুনা পাই আছো, এমনি এমনি আহিছে আপোনাৰ মাতটো।
3: আপুনি শুনা নাই ভালকে এতিয়া?
4: হয়।
3: হেল্ল' এতিয়া শুনিছে নে বাৰু?
4: হয় এতিয়া শুনিছো।
3: হয়, আপুনি কিহতে ব্যস্ত, কি কৰিছে, এটা কিবা কৰি আছে নে কিহত ব্যস্ত ৰাখিছে নিজকে?
4: মই বহু ব্যস্ত, মানে সকলো কামতে ব্যস্ত, ঘৰুৱা কামত, ৰাজহুৱা কামত, আৰু মোৰ মানে কোম্পানী এটাত মানে কাৰ্ডিনত কৰো, এইও ব্যস্ত, মানে সকলো ক্ষেত্ৰতে মই ব্যস্ত হৈ থাকো, আৰু এনি টাইম মোক কামতে পাব আৰু।
3: এনেকুৱা জীৱন আপোনাৰ।
4: হয়,
3: তেন্তে আপোনাৰ, আপুনি শুনিব খোজা গীতটি শুনাই দিওঁ আপোনাক। আপোনাৰ লগত সকলো বহি আছে আমাৰ অনুষ্ঠান শুনি, সকলোৱে শুনক গীতটি।
4: হয় হয়,
3: নহয় শুনক।
4: ধন্যবাদ বাইদেউ,
3: ধন্যবাদ।

0: ফুঙনিন কল্পতরু অনুষ্ঠানটি আজিলে ইমানতে অন্ত পড়িল।
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথাটো কি
2: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
1: তার মানে
2: মানেটো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
1: তাত কি হয়
2: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
1: মানে
2: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
1: তেতিয়া হলে ফুটনি মরা তো তোর এক্তিয়ার
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুয়াহাটি
0: আজি নিশা 8:02 খেল আর খেলুয়ে অনুষ্ঠানত ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা 2026 এই বিষয়ে এটি আলোচনার দ্বিতীয় খণ্ড শুনবলে পাব ইয়াত ভাগ লব দেবাশিষ রয় সুবোধ মল্ল বড়া আর বিদ্যুৎ কলিতায় প্রযোজনা প্রবাল কুমার শর্মার সন্ধ্যা 5:20 চাহ গছর মাঝে মাঝে অনুষ্ঠানত শিশু শ্রমিক প্রতিরোধী আইন এই বিষয়ে সুরজিৎ কুর্মীর সাথে হওয়া সাক্ষাৎকার সাক্ষাৎ গ্রহণ অঞ্জু দাসৰ

0: করেছিল তো অডিশন করেছিল সবাই বসে কি আসল আমি পারো দিবা হেয়ে আরাম মানে নেক্সট বার আরো এবার গেছিল তাৰমানে নেক্সট বার যাতে মই খগন মহন্ত স্যার আর আমার রমেন্দ্র আসিল আমার সুজিত দা বরপেটার পর শুনবাদি না কি হেডফোন তো জানা নাছিল মই তো জয়েন করলো মই এনেকুৱা ধৰণৰ মই বৰগীত বৰগীত নহয় আমার নাম আর হোলি দুটাত মই ছয়জন ছয়জন আগে ছয়জন আছিল ছয়জন গ্রুপ করে মই অনুষ্ঠানের লড়ার লই আমার ভারত সংঘ কলা পচার সমিতির অনুষ্ঠানের লগত লড়ার লই মই এই গৌতম বায়ন দীনেশ দাস নব নব দাস আছিল তাল বজাইছিল এনেকৈ মই তাতে গালো দুটাতে পাইছো
1: মানে দুটা গ্রুপ হিসাবে আপনি
0: দুটা গ্রুপ বেলেগ বেলেগ সেপারেট গ্রুপ দুটাতে পাইছো
1: না প্রথমত আপনি এককভাবে তার মানে কোনো কন্ট্রোল দিয়া নাই
0: করা আছে গ্রুপ তো আগে দিছিল
1: আর সেটা আপনি বরপেটাতে তার যেটো স্থানীয়ভাবে গো আমার যেটো ওবি অডিশন সেটা আপনি
0: তাতে পালো তার দুটা পাইছো
1: দুটাতে পালো
0: বেলেগ কিছন গায় আজ মই দুটা হলিরো দিছো বেলেগ করি আর নাম হয়তো মানে কইছে ভালো হইছে লড়জন ভালো হইছে মই শুনা পাইছো তার মানে মনটো ভাল লাগিল খবৰ আহিল পালো
1: তেতিয়া আপুনি কি কলেজীয়া ছাত্ৰ নে
0: কেনেকুৱা
1: হাইস্কুলৰ ছাত্ৰ গতিকে
0: তাৰ ভিতৰত মই আৰু অডিশ্যন ইয়াতে কলেজত ইয়াতে দিলো বৰগীতৰ অডিশ্যন দিওঁ ইয়াতে
1: বৰগীতৰ অডিশ্যনটোৰ কথালৈ পিছত আহিম এই যে আপুনি নামৰ অডিশ্যনত যে আপুনি আপোনাৰ সংগীসকলৰ সৈতে একেলগে এটা গ্ৰুপ হিচাপে আপুনি যে তাত আপোনাৰ ছিলেকশ্যন হ'ল
0: কলেজীয়া মানে ধৰক আমি লাইন এই মেট্ৰিক পাছ কৰিছোঁ জানি দিয়ে
1: কিন্তু সেই যে আপোনাৰ আপুনি যে তাত কণ্ঠ পৰীক্ষাত উত্তীৰ্ণ হ'ল তাৰপিছত আপোনালোকে নামৰ ৰেকৰ্ডিং কৰিলে
0: কৰিছে
1: কি নাম ৰেকৰ্ডিং কৰিছিলে
0: নাম মই ক'লো কৃষ্ণ গোপাল
1: হুম হুম হুম হুম

0: আইডিয়ার বুলনির সমস্রটাকে প্রীতি আর সম্ভাষণ জানাই আজির বুলনি মুকলি করছো। আজির বুলনির স্বাস্থ্য শিতানের বিষয় থাইরয়েডর সমস্যা, কারণ আর চিকিৎসা। আমি মহিলাসকলে সাধারণতে সম্মুখীন হওয়া শারীরিক সমস্যাসমূহর অন্যতম হল থাইরয়েডর সমস্যা। পিছে কিনো এই থাইরয়েডর সমস্যা, কেনে ধরনের হব পারে ইয়ার চিকিৎসা, এনে ধরনের কিছু কথা পাতিম আজির অনুষ্ঠানত। আজি আমি আমার অনুষ্ঠানলৈ আমন্ত্রণ জানাই আনিছো মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার রুনজুন তেরণপিক। আপনাকে আমার অনুষ্ঠানলৈ স্বাগতম জানাইছো।
1: থ্যাংক ইউ।
0: আমি সাধারণতে শুনে থাকো থাইরয়েডর সমস্যা হয়েছে, মহিলাসকলে কোয়া শুনো থাইরয়েডর সমস্যার কারণে আমি এনে ধরনের চিকিৎসা লই আছো বা এইটো এইটো বস্তু আমি খাব পৰা নাই। গতি প্রথম প্রশ্নটাই হয়েছে থাইরয়েড আসলে কিনো।
2: থাইরয়েড একটা গ্ল্যান্ড হয় আমার এই ডিঙির সন্মুখত থাকে অলপ তলত। এই বস্তুটো আপনি এনে চালে দেখা নাপাব পারে, চুলে গম নাপাব পারে, অলপ ভিতর সুমাই থাকে। কেতিয়াবা ডাঙর হয়ে গেলে কিছু দেখা পোৱা যায় নাকি আপনার ডাঙর হয়ে গেছে, ডিঙি ফুলি গেছে, তেনেকুৱা। এইটো এটা গ্ল্যান্ড হয় আর হরমোন প্রডিউস করে, আমার থাইরয়েড হরমোনস বলে যোনটো কও আমি। এই গ্ল্যান্ডটো যোনটো থাইরয়েড হরমোনটো প্রডিউস করে আমার গোটেই বডিতে মানে বহুতখিনি ফাংশনস রেগুলেট করে, হার্ট রেটর পৰা মেটাবলিজমৰ পৰা বডি টেম্পারেচার ডাইজেশন বহুত বস্তু কন্ট্রোল করে এই বস্তুটোয়ে। সেইকাৰণে থাইরয়েড হরমোন যেতিয়া প্রডাকশনটো খেলি মেলি হয়, হয়তো বেশিকে প্রডাকশন হয়ে আছে তেতিয়াও, হয়তো কমকে প্রডাকশন হয়ে আছে তেতিয়াও, তেতিয়া আমি কিছু সমস্যা সম্মুখীন হবলগীয়া হয়।
0: কেনে ধরনের সমস্যা হব পারে?
2: হোল বডিয়ে কন্ট্রোল করে বলে কব পারে, আপনার হরমোনস বিলাকে রেগুলেট করে ঠিক মতে যাতে চলি থাকে, তেনেকুৱা। তা হার্ট রেট, হার্ট রেট তো আপনার কি হয় যেটা হাইপার থাইরয়েডিজম হয়, আমি প্রথমতে হাইপারটো কলো যেন প্রডাকশনটো বাড়ি গেছে,

0: পালে কি হয়, হরমনসখিনি যোনখিনি অলরেডি স্টোর্ড আছিলে সব রিলিজ হয়ে যায়, আকৌ হাইপলে আহি যাব পারে। কিছুমানৰ আছে কনজেনাইটেল, মানে কি হয় জন্মগত তেওঁলোকৰ থাইরয়েড ডেফিসিয়েন্সি, গ্ল্যান্ডটোৱে ভালকে ফর্ম নহল, হেনেকুৱা হলে হাইপোথাইরয়েডিজম আপোনাৰ খুব কমন, হেবলাক আপোনাৰ বার্থ ডিফেক্টস যোনবিলাক তেনেকুৱা
1: জন্মতে জন্মগত সমস্যা
0: হয়, আর প্রেগনে

0: এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটো, এই হরমোনটো যদি বাড়ি আছে তাৰমানে হাইপোথাইরয়েড, মানে আপনার প্রোডাকশন থাইরয়েড হরমোনে ভালকে করা নাই, সেইটো কারণে পিটুইটারি সিগনেল দিছে আর স্টিমুলেট করে আছে, মানে আর প্রোডাকশন করব লাগিব গ্ল্যান্ডক, সেইটো কই আছে। থাইরয়েড গ্ল্যান্ডত হয়তো প্রোডাকশন করবলে সেইখিনি ক্ষমতায় নাই আর এটা ড্যামেজ হয়ে গেছে, রেডিয়েশনের পর হওয়া পড়ে, রেডিওথেরাপি কিছু লয় ক্যান্সারের পিছত সেবিলাকর পরাও ড্যামেজ হয়ে পেলে হবো পারে, কিছু মেডিসিনেও করে, হ্যাঁ হার্টর কিছু মেডিসিন আছে, মেডিসিনের কারণে যোনটো হয় সেইটো সব চেক করে থাকা হয়, সেইকাৰণে সেইটো মানে আর আনলেস এন্ড আনটিল মানে প্রলংড আনচেক মেডিসিন টু হাই ডোজ তেনেকুৱা টাইপের হলেহে হয়, ইমান কমন নয়, এইবিলাকৰ পৰা হব পাৰে তেনেকুৱা। আপনার যদি তেনেকুৱা বহুত দিন আনকন্ট্রোল হয়, সেইটো টিএসএইচ তো আমার জেনারেলি আমি নর্মেল আপনার 5.5 মানের লোকে নর্মেল হয়, কিন্তু আমি 7 বা 7 উপর হলে আমি স্টার্ট করে দিও, বা সিমটম যদি আছে 6.5 আছে কিন্তু মানে এই লেথার্জিক ফিলিং শকত হয়ে গেছে এইবিলাক আছে, তেতিয়া হলে আমি মেডিসিন স্টার্ট করে দিও, কিন্তু এনে যদি কাট অফ কয় মানে একো সিমটম নাই, আমি ইনসিডেন্টালি পাইছো, এনে চেক আপ করতে পাইছো, তাহলে 7 or more than 7 হলে আমি স্টার্ট করে দিও। আমি 900 লোকে পাইছো, মানে তার মানে ব্রেনত যোনটো গ্ল্যান্ড আছে পিটুইটারি কিমান সিগনেল দি আছে, মানে আর প্রোডাকশন লাগে বডি, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটোয়ে মানে প্রডিউস করব পারে, তো যেটা বহুত বেশি হয়ে যায় কোমাটোস হয়ে যাব পারে, মানে কোমাত গুছি যাব পারে, ইমানে বডি ফাংশন টু স্লো হয়ে যায় মানে যে মানে মানুষজন মানে সাডেন মানে কলাপস করব পারে, এইটো আমার এক্সট্রিম কেসেসত বহুত বেশি যদি হয়ে যায় তেতিয়া আনট্রিটেড একদম মানে বছর বছর ট্রিটমেন্ট করা নাই এনেকে চলি আছে, বছর বছর বলে নক কিমান সিভিয়ার এইটার উপর কথা মাহ মাহ বলে কব পারে, এইটো হয়েছে আপনার হাইপোথাইরয়েডিজম। আর হাইপারত কি হয়, সেই একদম ক্ষীণাই গেছে সাডেনলি, খুব ডায়রিয়া টাইপের হয়ে থাকে, একু খাবই ন, হার্টবিট একদম ফাস্ট হয়ে গেছে, মানে একই করব নয়, টুপন চুপন নাইকিয়া হয়ে যায়, তেনেকা ধরনের হাইপারথাইরয়েডিজমত পায়। আর হাইপারথাইরয়েডিজম যেটা বহুত সিভিয়ার আনট্রিটেড, যে আমার কোমাটোস গুছি গেছে হাইপারথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম যেটা আনট্রিটেড হয় হার্ট কিছু প্রবলেম ওলাই যাব পারে, কারণ হার্টবিট ইমানে ফাস্ট হয়ে যায়, হার্ট মানে ভালকে কাম করব নয়া হয়ে গেল, মানুষের কারণে মানে সেটা ঘাতক হব পারে।
1: তার মানে আমি একটা কথা গম পালো যে যদি আমি থাইরয়েডের সমস্যা যদি আওকান করে থাকো, ই মানে আমার কারণে ঘাতক হিসাবে দেখা দিব পারে। এটা আমার চিকিৎসার কথা লই আহিছো, চিকিৎসা কেনেকুৱা ধৰণৰ হ'ব পাৰে,
0: চিকিৎসা এতিয়া চাওক আমি এনেকে কজ বিচাৰি পোৱা নাই, যেনিবা প্ৰডাকশ্যনটো ল' হৈ আছে হাইপাৰথাইৰয়েডিজম কমনলি যোনটো, সেইবিলাকৰ কাৰণে আমাৰ থাইৰক্সিন হৰমোন বেলেগকে আছে, ইজিলি এভেলেবল, বেছি দামো নহয়, কিমান সিভিয়াৰ হয়, কিমান বেছি টি এছ এইচ হয়, কিমান T3 T4 কেনেকুৱা, এভৰি 6 weeks মানে আপোনাৰ চেক কৰি ড'জটো এডজাষ্ট কৰি পেলাই যোনটো অপ্টিমাম ড'জ, যোনটো ড'জত মানে নৰ্মেল মেইনটেইন কৰি আছে তেনেকুৱা আমি সেইটো চলাই থাকোঁ, কিন্তু তথাপিও ৰেগুলাৰ চেক আপ দৰকাৰ। থাইৰয়েডটো এটা গ্ল্যান্ড হয়, তার প্রোডাকশনটো এই পালসেটাইল হয়, এনেকুৱা নহয় কি এটা লাইনতে গৈ আছে, মাঝে মাঝে প্রোডাকশনটো বাঢ়িব পাৰে, মাঝে মাঝে প্রোডাকশনটো কমিব পাৰে, সেইটো কারণে আমি চেক কৰি থাকো যাতে আমি ডোজটো সেইটো মতে এডজাস্ট কৰিব পৰা যায়, এইটো হৈছে হাইপোৰ কাৰণে। আৰু হাইপাৰৰ কাৰণে কি হয়, আমাৰ কাৰ্বি মাজল বুলি আছে, মেথি মাজল বুলি আছে, এইবিলাকে কি হয় সাপ্রেছ কৰে থাইৰয়েড হৰমোন প্রোডাকশন, যিহেতু প্রোডাকশনটো বহুত বেছি হৈ আছে, এইবিলাকে থাইৰয়েড হৰমোন প্রোডাকশনটো কমাই দিয়ে, কমাই দিলে মানে আমার তেতিয়া থাইরয়েড হরমোনটো যোনটো বাড়ি আছে সেইটো কমি যাব, প্রোডাকশনটো যেহেতু কমাই দিছে তেতিয়া মানে আকো নর্মাল স্টেজত আহি পেলে আকো রেগুলেট করব পারে। হাইপার থাইরয়েডত কিছুমান প্রবলেম আছে কি, সেই চকুটো যোনটো মই এনেকে কৈছো বাহিৰত ওলাই আহে, এক্স্যাক্টলি বাহিৰত ওলাই যোৱাৰ কাৰণে নহয়, কন্ট্রাক্ট হয়ে যায় মাসলবিলাক, ওলাই
1: আহে লাগে
0: লাগে আর তেনেকুৱা, সেইবিলাক কিন্তু মানে আর্লি স্টেজত ট্রিটমেন্ট করলে ভাল হয়ে যায়, কিন্তু যদি বহুত লেট স্টেজ হয়ে যায় কেতিয়াবা থাকি যায় মানে বস্তুটো, কিন্তু বাকি যোনবিলাক ক্ষীণাই গৈছিলে মানুহটো ভোক লাগি থাকে, খালেই পাখিনা যাব লাগে তেনেকুৱা টাইপৰ হয়, সেইবিলাক কমি যায়, বাকি চিমটমছবিলাক ভাল হৈ যায়, প্লাছ আমাৰ থাইৰয়েড যদি কেতিয়াবা টিউমাৰ টাইপৰ থাকিব পাৰে এইবিলাকেও এক্সেছ প্ৰডাকশ্যন কৰিব পাৰে, সেইবিলাক আমাৰ অপাৰেশ্যন কৰিবলগীয়া হয়, কেতিয়াবা থাইৰয়েড কেঞ্চাৰৰ কাৰণেও এনেকুৱা হ'ব পাৰে, তেতিয়া আমি থাইৰয়েড কেঞ্চাৰৰ যেনেকুৱা ট্ৰিটমেণ্টটো হয় হয়তো চাৰ্জাৰী কৰিব লাগিব বা ৰেডিঅ'থেৰাপি থাকে সেনেকুৱা কৰিব লাগিব থাইৰয়েড গ্লেণ্ডটো যাতে আমি নর্মেলত আনিব পারে, কেতিয়াবা থাইরয়েড গ্ল্যান্ডটো যেনেকে ক্যান্সার হলে উঠাই দিবলগীয়া হয়, তেতিয়া থাইরয়েড প্রোডাকশন নাইকিয়া হয়ে গেল হরমোন, তেতিয়া আমি সেই বাহিরাকে যোনটো থাইরক্সিন ট্যাবলেট তেনেকুৱা খাব লাগিব। মুঠতে আমার মেইন উদ্দেশ্যটো হৈছে যে বডিত যোনটো থাইরয়েড হরমোন লেভেলটো আছে সেইটো মেইনটেইন কৰি ৰাখিব লাগে, বেছি আছে যদি কমাই ৰাখিব লাগিব, প্রোডাকশনটো সাপ্রেস কৰি পেলে কমাই দিব লাগিব, আর যদি কম আছে এক্সট্রা বাহিরৰ পৰা দি পেলে থাইরয়েড হরমোনটো নর্মেল কৰি ৰাখিব লাগিব,
1: তাৰ কাৰণে আমাৰ প্ৰয়োজন আমাৰ যেটো নিয়মীয়া পরীক্ষণ বছৰত আমি এবাৰ আমাৰ
0: সেইটো বছৰত এবাৰটো আমি চিনাক্ত কৰিবলৈ আগৰ পৰা গম নাপায়, সেইটো যদি আমি থাইৰয়েড আমাৰ ডিসঅৰ্ডাৰ আছে আমি গম পাই
1: গৈছো
0: তেতিয়াহলে আমি এভৰি 6 weeks চেক কৰিব লাগিব,
1: ছয় সপ্তাহৰ মূৰে মূৰে, ডেৰ মাহৰ মূৰে মূৰে আমি

লাকে আকাশ পানি গুহাটি মহাবাহু কার্বি আংডেঙ্গে বাং লাগে মিডিয়াম ওয়েভ লং মিটার্স ফারুপ্লিরা ক্রিসিরা টপরফো কিলোহার্স লং ফারু ট্রক্সিরা ইংকরা ট্রক্স সিরকেপ লাপেন্টে এফ এম লংকে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগাহার্স বিনিগে বসিকা চেকলো নিফায় সিরকেপ দুর্মিয়ার নিয়ে

লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু দনমার্লিয়া দুঠু লুনাং ডেং ধামিক লুনাং পিনি লুনাং ডেং লঙা ফ্রান্সি কাকু রং পিপি পেন কি লুনা লুনার জিগলংপো আলু নালাম থেকে ও চিক্লো লংসো আর্জিক সিনাং আলাং লিপেন কি লুন লবাংস লুন

আদুন্থু স্যামসং একটি পেন খেলু আলু নালাম থে রুয়ে পুন্সি রাস আসাম আরজিক সেনা

0: বাবে বাধাগ্রস্ত শিশুর বাবে।
1: হয়, এতিয়া শিশু শ্রমিক নির্মূলের ক্ষেত্রত কেনে ধরনের কার্যপন্থা সমূহ হাতত লৈছে বাৰু?
0: আমি ইয়ার আগতে কই অহা বিভিন্ন সাংবিধানিক আইন প্রণয়ন করার উপরও আমার 1988 সনত ভারত সরকারে ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট নামৰ এক আঁচনি আৰম্ভ করে।
1: হয়,
0: ইয়ার যোগেদি ভারতবর্ষত বিভিন্ন ঠাইত থকা শিশু শ্রমিকসকলক শ্রমৰপৰা উদ্ধার করা আর শিশুবোৰক শিক্ষা যোগেদি শিক্ষিত করে তোলার বাবে চেষ্টা করা হয়েছে, যত শিশু শ্রমিকসমূহক বিভিন্ন ধরনের শিক্ষা তথা দুপরিয়া আহার যোগান দিয়া, নিজের যুর প্রতিভা থাকে সেই প্রতিভাবর বিকাশের বিভিন্ন পদক্ষেপ লওয়া হয়েছে, নিয়মীয় যে শিক্ষা আমার সেই শিক্ষাও প্রদান করা হয়েছে। আর আমার বিভিন্ন ধরনের আঁচনি আছে, যেনে সর্বশিক্ষা অভিযান, সাক্ষর ভারত মিশন আদি এনে ধরনের আর বহুতো আঁচনি আছে যার যোগেদি ভারত সরকারে শিশু শ্রমিক নিবারণের চেষ্টা করে আছে। ইয়ার উপরেও আমি দেখো বেসরকারি সংস্থা আছে বহুতো, বিভিন্ন আত্মসহায়ক গোট আছে আর মহিলা সমিতি, তেখেতসকলের যোগেদিও সরকারি সুবিধা কিছু আদায় করবা যায়।
1: হয়, ইমানখিনি সুবিধা থাকার সত্ত্বেও এতিয়াও যে আমার সমাজত শিশু শ্রমিকের নিচিনা বিষয়টি আছে সেয়া কিন্তু এক চিন্তার বিষয়।
0: হয়, চিন্তার বিষয়, যেহেতু আমার দেশত এতিয়াও বহুত দরিদ্র মানুষ আছে আর বহুত অশিক্ষিত মানুষ আছে।
1: হয়,
0: আর এই দুটা কারণতেই আমার এই সমস্যা সমাধান করার অসুবিধা হয়ে আছে এতিয়ালৈকে, যেহেতু তেখেতসকলে দিনটোর জীবিকার বাবে যেখিনি প্রয়োজন সেইখিনি উপার্জন করতেই তেখেতসকলের দিনের দিনটি গুছি যায়, গতি তেখেতসকলে বেলেগ আকো চিন্তা করার সময় তেখেতসকলের নাই। তার বাবে আমার আমি আমার সরকার সকলে মিলি চেষ্টা করব লাগবে যে ভারতীয় যে মানুষবিলাকর জীবিকার যে মানদণ্ড সেই মানদণ্ড যেন উন্নত হোক, শিক্ষার যে মানদণ্ড উন্নত হোক, তেতিয়াহে মানুষে সজাগ হব বা সক্ষম হব।
1: কিন্তু আজিকালি স্বাবলম্বনের ক্ষেত্র বিভিন্ন ধরনের সুবিধা আগবাইছে, নয় জানো?
0: হয়, এরকম ধরনের আঁচনি বহুত আছে, সুবিধাও বহুত আছে, কিন্তু আমার মানুষের মাজত সেই সজাগতা বা সেইখিনি জ্ঞান নাই, বা সেইখিনি জ্ঞান এই সাধারণ মানুষলৈকে প্রসারিত করবা হওয়া নাই, যেহেতু মানুষবুড়ে নিজের জীবনক লই ব্যস্ত, সরকার ফালেরপা যে সুবিধা আছে সেইবর বিষয়ে কোনো ব্যক্তিগতভাবে জনাই দিয়া বা বুঝাই দিয়া সাগে মানুহ নাই, যার বাবে আমার যে সুদূর প্রসারী যে এক আসনি লওয়া হয়েছে সেগুলো ফলপ্রসূ হওয়া বাধা আছে।
1: বেসরকারি সংস্থা সমূহেও এনে ধরনের সজাগতামূলক অনুষ্ঠান পাতি তেখেতসকলক সহায় সহযোগ করিব পারে, নহয় জানো?
0: নিশ্চয়।
1: এতিয়া এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনা সুধিবলে বিচাৰিছো, আমার সমাজত শিশু শ্রমিক বিষয়টো লৈ কিমান সজাগ রাইজ?
0: সমাজ কিমান দূর সজাগ বলে কলে আমার যে শিক্ষিত সাম আছে তেখেতসকল বহুত দূর সজাগ।
1: হয়,
0: আজি দেখা যায় যে বেশিরভাগে শিক্ষিত সমাজত আমার শিক্ষিত ব্যক্তিসকল আছে যি আর্থিকভাবেও অল্প সুদৃঢ়, তেখেতসকল ঘর দেখা যায় যে এজন বা দুজন শিশু থাকে ঘর, লড়াছলী এটা বা দুটা, কিন্তু আমার গাঁর কিছু অশিক্ষিত জায়গা বা অশিক্ষিত মানুষবিলাকর মাজত দেখা যায় যে এতিয়াও পাঁচটা বা ছটাকে লড়াছলী আছে, আর এই যে সজাগতা এইখান সমাজতহে সীমাবদ্ধ আছে যেন লাগে, শহরিয়া বা শিক্ষিত সমাজের মাজতেই এতিয়াও সীমাবদ্ধ হয়ে আছে, এতিয়াও সেই কিছু রিমোট এরিয়া আছে কিছু সেইবিল জায়গালে এতিয়াও আমার এই সজাগতা অ্যাওয়ারনেস খিনি এতিয়াও পোৱা নাই, যার বাবে মানুষবিলাকে আমার এই সাম মানুষের যোগ দিব পারা নাই। শিশু যে আমার দেশের যে ভবিষ্যৎ, আজি শিশু কালি আমার নাগরিক, এইজন শিশু যদি আজি ভাল হয় নিজে নিজে কালি দেশখন আমার ভাল হব, সেই কথাখিনি আজি আমার এই সামে বুঝি পাইছে, শিক্ষিত সামে বুঝি পাইছে, কিন্তু সেই যে পিছপরা সাম আছে সেই ব্যক্তি সকলে এতিয়াও এইখিনি কথা উপলব্ধি করব পৰা নাই। বহুতখিনি ক্ষেত্রে দেখা যায় কি ভোট দিবলেও কিছু জায়গা মাতি আনবলগা হয়, তো গতি তার শিক্ষার বাবেতো তেখেতসকল এতিয়াও বহুত পিছপরি আছে, আমার যি অষ্টম শ্রেণীলৈকে যি বিনামূলীয়া আর বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করেছে স্কুল সময় তাতো কেতিয়াবা দেখা যায় যে ঘরের পর মাতি নিলেহে হয়, মানে নিজে দেখিছো বহুত এনেকা দেখা গেছে গাঁত যে মাতি আনবলগা হয় যে আপনার লড়াছলিয়া যে কেউ নাহিলে তদারক করবলগা হয়, গতি সেইখিনি সজাগতা সেই সামলে গই পোৱা নাই বলে মানে ভাবো।
1: এই ক্ষেত্রে আমার শিক্ষিত সামে অল্প হলেও যদি আগভাগ লয় তেতিয়াহলে নিশ্চয় শিশু শ্রমিকের নিচিনা সমস্যা অতি শীঘ্রই দূর হব।
0: হয়, নিশ্চয় নিশ্চয়, আমার শিক্ষিত সামে যদি নিজেও নিজের উচর পাজরে হোক, নিজের ওচরে পাজরে যদি হেনকা ব্যক্তি দেখে হেনকা পরিয়াল দেখে,
1: হয় যদি পড়ায় শুনায় বা আইনি সুবিধা সমূহে হোক বা বেসরকারি সন্থার যুক্ত সুবিধা সেই সম্পর্কে যদি সেই মানুষখিনিক অবগত করায় তেতিয়াহলে নিশ্চয় সুফল পোৱা যাব, নয় জানো?
0: যিকোনো ভারতীয় নাগরিকে যদি আমি কোনো শিশু দেব রাজপথত ভিক্ষা খুঁজি থাকা বা কিছু এনেকাও দেখা যায় যে মাক দেউতাক নাই, তেখেতসকল নগরলে গুছি আহিছে, আহি থাকিবলে খাবলে সুবিধা নাই, পথে পথে ঘুরি ফুরিছে, যি কাম পাইছে করেছে, কোরবাত চাওয়ানি অথানি বলেও নাম পাইছে, হাতে কোরবাত পোৱালি বুলি নাপাইছে, কোনোবা হোটেলত কাম কৰিছে, কোনোবা বাচন ধুইছে, কিয় কৰিছে?

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর বাবে আজি ফোন করক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: শ্রোতাসকলে চিত্রগীত অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহৰ পৰা। অনুষ্ঠানত এবাৰ জুবিন গাৰ্গ ছবি হেয়াৰ দাপোনত তোমাৰ ছবি।

0: গুইজান রেঞ্জ আর এটা হচ্ছে সৈখোয়া রেঞ্জ। সে গুইজানটুক বেশিকে ফোকাস করা হয়েছে আর গুইজানটুতে বেশিকে মানু হয় আসলতে, মানে আগর প্রায় গুইজানটুক চিনি পায় আর মানে পপুলার আছিল গুইজানের মাছের কারণে। এতিয়া লাহে লাহে লাহে লাহে যে ইয়াতে ন্যাশনাল পার্ক আছে, ইয়াতে মানুষ ফুড়ব যাব পারে, মানুষ এনেকে চাব পারে রাষ্ট্রীয় উদ্যানখন, তার লো এতিয়া গড় লো উঠিছে টুরিজমটো। তারপর আর এতিয়া তো আপনার ফরেস্টর ম্যানেজমেন্টের এই যে আপনার EDC এগুলোকে খুব ধুনিয়া কাম করে আছে, যেখানে EDC বনাইছে ফরেস্টর মোটামুটি 30 মানে EDC অলরেডি ফর্ম হল আর EDC পরিবেশ সংরক্ষণ করার কারণে ধুনিয়াকে কামবুর নিয়ারিকে চলাই আহি আছে। আশা করছো আগন্তুক দিনত ভাল হব লাগে, ডিব্রু সৈখোয়া সংরক্ষণ হব লাগে।
1: পর্যটন ক্ষেত্রের লগতে প্রত্যক্ষভাবে জড়িত হয়ে আছে আপনার যেহেতু কাম কাজ আপনি নিজে চলাই গেছে ব্যক্তিগত পর্যায়ে, নয় জানো এর পর্যটনের লগতে জড়িত। এই পর্যটনের সম্ভাবনা বা পর্যটনের ক্ষেত্র কিমান নাম আপনার অভিজ্ঞতা কেন?
0: স্টার্ট করেছিল 97-98 মানত, আমি যেতে নেচার ক্যাম্প করি এজন দুজন মানুষ আহে ফরেস্ট ডিপার্টমেন্টে, তেতিয়া হাজিরা দি দিয়ে, যেহেতু আমার ঘর ফরেস্টত আর আমি চিনি পাও রাস্তা পড়ো এইফেলে দিয়ে এইফেলে দি। জয়নাল আবেদিন বলে এজন মানুষ আছিল, তেও স্টার্ট করেছিল, আমি তেওর লগত আসিলো, লগে ভাগে আরম্ভ করেছিল। আমি নৈর সিপারে একটা কটেজ বনাইছিল, আমি বহুত সংঘাত করিলো, বহুত যুঁজিলো, নিজে অল্প লিখা মেলা করিলো যাতে ইয়াত মানুষ আহক। এটা যদি চাব যে বহুত বেটার হল আর আগামী 5 বছর ডিব্রু সৈখোয়া টুরিস্টর একটা ভাল ব্যবসায় হব পারে। আর এইটু সবে জানে যে ওয়ার্ল্ডর যদি 1 নম্বর বিজনেস যদি কব যাও সেইটা হয়েছে টুরিজম। মাগরি বিলত একটা সময় মানুষরে চড়াই মারে, মারি লই একটা একটা চড়াই বিক্রি করে 300 টাকা। তো তাতেও আমি অল্প কাম সোমালো, মানুষের লগত কথা পাতিল যে আপনাদের চড়াই মারি কেউ পয়সা কমাই আছে, চড়াইটো দেখুয়াই পয়সা কমাব পারে। আমি এতিয়াও করো, আমার ইয়াতো যদি টুরিস্ট আহে আমি করো কি ইয়ারপর একটা ট্যুর তাতে পার্মানেন্টলি রাখুয়ে, তাতে যাব এখন বোট বা দুখন বোট লাগে, সেইখানে এই লড়াখিনি একটা পয়সা পাবো যাতে কনজারভেশন হয়। ইকো টুরিজমটা ধুনিয়াকে যদি নিয়ারিকে চলাই লই যাব পারো, কনজারভেশনের কারণে বেলেগ ধরনের কোনো প্রজেক্ট করিব না লাগে, কোনো ধরনের আসনি গ্রহণ করিব না লাগে। আর একটা কথা, আমি কনজারভেশন রিসার্চ অমুক তমুক হাবি জাবি বহুত করে আসো, কিন্তু এন্ড অফ দ্য ডে আমি রেজাল্ট ইমান ভাল এটা করিব পারা নাই। আমি এটা যদি কাম করিব পারো, সরকারে যদি এটা হেৰি করিব পারে যে যিমানখিনি অসমত রাষ্ট্রীয় উদ্যান অভয়ারণ্য যিমান আছে তার চারিওফালে যিখিনি মানুহ আছে, পেরিফেরিত যিখিনি গাঁও আছে, যিবোৰ মানুহ ফরেস্টের উপর ডিপেন্ডেবল, এওঁলোকক যদি আমি অল্টারনেটিভ লাইভলিহুড দিব পারো, তেতিয়াহলে কোনো ধরনের সংরক্ষণের কারণে ফরেস্ট ডিপার্টমেন্টেরও দরকার নাই। আমি গাঁওবুরত যদি আমি হোমস্টে করিব পারো, ইহতক মোটিভেট করাব পারো, ট্রেনিং দিয়াব পারো, EDC এইবোৰ করে আছে, ফরেস্ট ডিপার্টমেন্টে এইটো করে আছে ধুনিয়াকে। আর এইটো যদি হয়ে যায়, বেলেগ ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির কথা নকও, ডিব্রু সৈখোয়া যেটু পর্যায়ত এতিয়া কামটো চলি আছে আর এইটো যদি 2 বছর আর 3 বছর চলি যায়, তেতিয়া ডিব্রু সৈখোয়ার কারণে সরকার কোনো চিন্তা করিব না লাগে, কারণ ইমান লড়া ছোৱালী এঙ্গেজমেন্ট হয়ে যাব, তেতিয়া আর ডিব্রু সৈখোয়া অটোমেটিকলি বাঁচিব।
2: ভারতীয় উদ্যমিতা প্রতিষ্ঠানে প্রকৃতিক সংরক্ষণ করিবলৈ রাষ্ট্রীয় উদ্যান সমূহত যিসমূহ আসনি হাতত লৈছে সেয়া শলাগিবলগীয়া, তেওঁলোকৰ এই প্রচেষ্টা সফল হব রাইজৰ সহযোগতহে।